0: বাচ্চা তা মন হিসা বাঞ্চায় কন লেবু বনে কি হ্যাঁ আনিং তে যো কনন কনন বাচ্চা তে বাঞ্চায় না শিখে নাই তাকে আনিং আ ভবিষ্যৎ পরিস্থিতি তে কামুতে রে
1: তেরে উগাগা কনন কনন বাচ্চা তে কিতে কনন ভবিষ্যৎ থং মহা পুঞ্জি বনেগা তালা হগায়গা চাডোয়া ইঘা হার লেবুতে নিয়মিত বচ্চাতিয়া আদত উন্না চাহি তাকি আনিয়া ভবিষ্য সুরক্ষা র সুখ বনে না আওনা আপে তামাডো একটু কায়ামতি মুগাম তানাং কায়াম নানাং আপে তামা আমপে তে ইঞ্জার অডো মন কায়ামতে উতন্তে জয় ন হজে আয়ুষ্মান যোজনা উ যোজনাতে আমপে সব কংতে পে হই আমপে কংতে পে লা যা আপে তামাঞ্জার কাটি ডু কায়ামতে উতুনতে যা লা আম বাতায় সে অলিভ না আয়ুষ্মান ভারত যোজনা ইয়ে কে
0: লা আয়ুষ্মান ভারত যোজনা দা ভারত সরকার আ মোইং আজম মহা স্বাস্থ্য বীমা যোজনা হে কে ও যোজনা বং পরিবার তে দেশিন তে সূচিবদ্ধ সরকারি রো নিজি অস্পতাল হিন তে মেমন তে 5 লাখ বোতে ইয়া এনএম কে জি আ মুফত ইলাজ করাই ডুম
1: হ্যাঁ সত
0: 5 লাখ বোতে ইয়া খরচা সরকার আডিগা
1: করাইতে হ্যাঁ উঘায়গা মহা যোজনা আমপে সব নাফা ডনা কর্নিস করায় পে ইনান তামগা নেডাতে আনাইত মধ্যে মহা মহা কসুর বেমারি হইতা হিনা থং সরকার উ মধ্যে যোজনা সবতে পঞ্জীকরণ করায় কন ডনা কর্নিস করায়নি তব ক আনিং জীবন স্বাস্থ্য ড সুখময় বনে না পালতে উ যোজনা মুধ লাভ তে কাটি উতনে ছে
0: আচ্ছা উ যোজনা মুধ লাভ হেকে না হানি ক্যাশলেস রো পেপারলেস হানি উতে এনএম পয়সা এনএম পয়সা আ আসপাতাল তে
1: দাখিলা হইতা
0: রোহতে কানলা যাচ রো সার্জারি আ পুরা খরচা সরকার বেব্রুট আর দুসরা যে হই গট কি গম্ভীর বেমারি জেসন নো ক্যান্সার হার্ট সার্জারি নিউরোলজি রো কিডনি জেসন মহা বিমারি আ ইলাজ ও আয়ুষ্মান যোজনা বং সরকার করে
1: করাইতে
0: আর তিসরা যে হই গট কি হাসপাতাল তে দাখিলা ইয়া আ উফে দিনো সেং রো ডিসচার্জ আ ঘোল মোলে দিনো ইয়া লোড হো বতে ইয়া আ চিকিৎসা খরচা উতে দেলতা
1: পাত্রতা যে যোজনা মুদ রূপ বুং বেহার আর্থিক রূপ বুং কমজোর পরিবার ই হকড়তে কুইতা জেসন নো মজদুর পরিবার বেরা আর্থিক সহায়তা আতুতা যো উমকুইতা বেহার মন যো হকড়া গোল আঙ্কালুম্বড়ি ই হকড়তে যো কুইতা ইনান কি আবতে ই যো সুবিধাম বড়ি ই লা হকড়া সরকার আয়ুষ্মান যোজনা তাই কি বিমারি খরচা উঠাইতে ওডো কডো বেরা 1770 মে মন তাই তবলুং ই হকি কিতে যো কুইতা লা আয়ুষ্মান কার্ড ইঘে বনেতা হজে কাটি বতাইছে
0: লা আয়ুষ্মান কার্ড ইঘে বনেতা হে নিউজ কমেনি হ্যাঁ না দা হ্যাঁ অনলাইন PMJAY বেনিফিশিয়ারি পোর্টাল তে চলকন মোবাইল নম্বর আধার কার্ড সরি হ্যাঁ লগ ইন করাই কোন করাই কোন গা করাই না পালতে
1: পালতে নি হেপাড়িয়া
0: প্রজ্ঞা কেন্দ্রে চলকন হতে আয়ুষ্মান কার্ড ও বাইনা পালতে নি রো উ মধ্যে আ মহাস্বাস্থ্য বিমা যোজনায় নাফা ডোনা পালতে নি উকড়া পঞ্জীকরণ সবতে করাইনা হেকে রো সরকার আ উ যোজনা নাফা ডোনা পালতে নি লা কায়ম কো উমবং না নোদা লা মুগম ইয়ো অন্ডরতে নাংদা আলং নো
1: আলং অন্ডরে না হ্যাঁ
0: লা আই পে অন্ডরেনিং ও আলংতে আলং সিকিয়ার আসাওয়ান্তি একারো সাঙ্গোডমকি